0: हर काम के लिए, हर अफरतेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफरतेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07536 2247। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Advocatenkantoor aan het Raam Zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. In heel het land lopen nog meer wegen- en spoorwegprojecten wegens oplopende kosten en miljardentekorten vertraging op. Dat zegt minister Vincent Karmans van Infrastructuur en Waterstaat in een interview in de Telegraaf. Vanaf nu gaat het geld eerst naar onderhoud. Bezien moet worden of er nog iets overblijft voor nieuwe projecten die het laagst in prioriteit komen. Die worden eerst langs een strenge meetlat gelegd voor er überhaupt aan begonnen kan worden, zegt Karmans. Het aantal vastgestelde ebola-gevallen in Congo en Oeganda blijft stijgen. Er zijn nu 894 meldingen, waaronder 232 doden, een stijging van 35%. Groot probleem bij het indammen van het virus ligt bij het opsporen van de contacten van de mensen bij wie het virus is vastgesteld. Komt onder meer door de onrustige situatie in de door ebola getroffen provincies. Mensen slaan vaak op de vlucht voor opluin geweld in het gebied. Afgelopen nacht hoefden er geen asielzoekers in een noodopvang in Ter Apel te slapen. Nog altijd meer dan het maximum van 2000, maar voor de overige mensen werd een plekje gevonden. Het is voor het eerst dat de noodopvang leeg bleef sinds het vorige maand dichtging. De locatie zit overvol en laat alleen nog kwetsbaren, vrouwen, kinderen en zieken binnen. In steden van het zuiden van Libanon zijn zeker 18 mensen omgekomen door Israëlische luchtaanvallen. Het leger zegt dat het aanvallen uitvoerde op Hezbollah-strijders en infrastructuur in het Zuid-Libanon. Woensdag tegenden de Verenigde Staten en Iran een intentieverklaring om een einde te maken aan de oorlog. Daarin staat ook de afspraak dat er ook in Libanon geen militaire acties meer mogen zijn. Het weer dan nog. Het is vanmiddag tropisch warm met maximaal van 30 tot lokaal wel 35 graden. Het blijft over het algemeen droog, maar lokaal is er kans op een regen- of onweersbui. Er waait een matige zuidenwind. Aan de kust draait hij naar het westen. Daar kan het dus iets koeler zijn. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
5: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
6: तुम्हारी पीपरी श्रोताओं, प्रोग्राम कार्यक्रम का शुरुआत तो सदियों से करते आ रहा हूं वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ। क्या जगा लो, मुस्कुरा लो, महफिले सजा लो, क्या जाने कल कोई साथी छूट जाएगा। जीवन के डोर तो बड़ी कमजोर है यार, ये कब टूट जाएगा, ये कब समाप्त हो जाएगा, ये तो सिर्फ ऊपर वाले को मालूम है। इसलिए हम लोग तो आप सभी से सदियों से यहाँ से कहते आते हैं और सदियों कहते रहेंगे, हैप टू नास्ट लीफ, कंधे से कंधे मिलाकर, भिड़ाकर, लगाकर आगे को बढ़ना है यारो। देश को भी आगे को बढ़ाना है, खुद को आगे को भी बढ़ाना है, कौम को भी आगे को बढ़ाना है। तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे एक अति सुंदर प्रोग्राम हमारे पुराने जमाने का महान संगीतकार फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री द वन एंड ओनली मैस्ट्रो मदन मोहन जी के कुछ कंपोज किए हुए नगमे लेकर आया हूँ। और उसके बाद सिर्फ नगमे सुनेंगे आप जिन मूवीज में महान अभिनेता द ग्रेट एक्टर श्री दिलीप कुमार जी ने काम किए है। बीच में कुछ ज्ञान के बातें भी है, कुछ शेर शायरी भी है, तो जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना, जहां पर भी हो, जिस साल में हो। फाहुन हिंदुस्तानी रेडियो का ढेर सारा प्यार, प्रेम, दुलार और मोहब्बत आप सभी तक पहुंचे। रवि साहब जी,

और छलकी न जाई गोलियां, छलकी न जाई, बोले धीरे धीरे चलो और घगरी छलक न जाए। तो दोस्तों हम चलते हैं यहाँ से और आगे को। अब देखो भैया, एगो लड़का, बड़ी दुख भरी कहानी है, कहानी ना समाचार है दोस्तों। एक बरिश के लड़का बल्टी में बुड़ के मर गए भैया। सूरीनाम देश लारवेई के बातचीत हुए हैं और बप्पा गए देखे तो बेटा हुआ, एक बरिश के लड़का के मुड़ी बल्टी में नीचे है, गोड़ ऊपर है और नत्युरक बल्टी में पानी रहा हुई भैया, और लड़का वही में बुड़ के मर गए है, बड़ी दुख के बात है। फरनीम दत किंच in the keuken met zijn hoofd in een met water gevulde emmer terechtkwam en terechtkwam, waarna die kind is overleden mensen. Aur je hem betaalde bepaal lardkwa ke haal die ze buiten nikar ke aur oke kabel reanimeer kerisega, maar lardka na bachai paise dosto, बाप लड़का ना बचा, इसे बड़ी दुख भारी कहानी है। ऐसे भैया एक आदमी लाश सोई गया रहा, एक भाई लाश सोई गया रहा और ओकर भाई ओके ढूंढे है, खोजे है, खोजे है, भैया लाश होई गए रहा। तो अब जाए के भैया मिलल है भैया, तब बोलिए कहाँ मिलल है भैया, एगो रास्ता का नाम बा अधीन वैक्सीरी नाम में, और ये बेचारा के वहाँ पे ततई से टंगल रहा भाई, अनुमान क्रिक मान रख डिस्क्रिप्शन से लीफन तुन है से इन्फॉर्मिस्ट ब्रू लीफस लूज आंत्र ऑफ अन एंड बोम लांग्स द अधीन वैक् इन सूरीनाम। अब लोग पेड़ लगे होके मिलल है, फॉर नो मन वॉट द रिस्लाख तो फॉर बुधवार से इलाज भैल असोमार के मिलल है, वारफान ओकर लेखाम फॉर के द ऑल इन फेयर स्टार फॉर उन बीइंग द मेन से। ये भी एक बहुत दुख भरी दुख बात है न्यूज है दोस्तों। साथ ही साथ भैया बोले जिसके हाथ में लाठी वही ले जाएगा भैंस। अब चिनोआ भैया बंदूक ले ले और जंगल में है जहां सोना खुदा है, एकर मारे में पार्लियामेंटेरियन प्लास फ्राक तीखन में अनवीस है स्वार बवापन दे शिनीसन ऑफ हेट खोद फेल्डन में से कहने के। अब उस सबके विश्वास ना भैया अपन फैल खैद सबन अपरे करे है, इसको उतू सुर जाती के हुआ विश्वास ना भैया, बोले उसे फैल खैद ना कर पावे है। दारम द एक बार एनडीपी पार्लियामेंट रायमोन सपून बोले है सोमवार के दिया नामे, बोले सोरखन को आउट ओवर द बिल्डिंग जो सोशल मीडिया पे दिखावे कि स्वार चिनवान बड़का बड़का बंदूक कैमोफ्लेज क्लेडिंग लेके और सोना जहां खोदे उस सबके हुआ बेनलात में से बनबा। एकर बारे में हनीश मनोरथ का बोले है, बोले एकर बारे में तू का बोले, बोले तू मिनिस्टर बाटे कौन सी बाटे, एसिक्यूलर सर वेगन द बिल इन द एरिया एंड होट विनिंग वार खवापन नीट नेशनल से डेमोंस्ट्रेटिव opstellen naar de gemeenschap toe. Our NDP Rabin Permeser bole bezorgdheid uit over de aanwezigheid van gewapende groepen in het binnenland. Daarnaast wees hij de grote hoeveelheden chemicalium die naar de grondvelden worden gebracht en de mogelijke gevolgen zoals van het milieu. Toen dus toe Amlun Janehe niet zo lang geleden वहाँ पे घर और तुरात्रा भैया और रहा दुई गो प्रोजेक्ट रहा और वहाँ पे भी वापन बड़का बड़का बंदूक लेके सब पकड़े के ऊपर बैठल और घर हुआ तुरात्रा भैया। तो एकर बारे में भी ऑफेल्डिंग मेरे के हुआ देशवा के स्कौतु के है स्कौतु के भैया सुर जाति के ही तो पर्टिकुलर हमने किला अपन एक फेलखेट खतीन बंदूक ले ले और हुआ पर का बोले अपन अपन भवाक करे है। तो ये बात है जनता कि हमारा सूरीनाम में बोले जेकर हाथ में लाठे वही भैंस ले जाए तब बंदूक ले ले अपरे के करे है। और तू जाने है बंदूक के ताकत कितना जबड़ है भैया, जैसे अमर मोर्दन मराइए कहीं कुछ ना भैल, हुआ मोईवाना के मराइए कहीं कुछ ना भैल। तो जेकर हाथ में सूरीनाम में बंदूक है भैया वही जीते है, रोफट बंदूक ले चले आदमी के लूट लूट चल जा है। तो बंदूक भाई बड़ी ताकत, अब देखो फेल ऑफ हाल पारा में बहु गंध मचल भैया, बड़ी गंध बचल है। बोले ऑन द ड्रग सेस मान द बता लें अख्तर स्थान थे भैया लोग के, बोले है
हम लोग 6 महीना पैसा ना पहली बाटी जोन जाए लेकिन हम लोग घर के दो तीन महिला जोन उठाइला फेड ऑफ हालेने डिस्ट्रिक्ट पारा स्टार्ट ऑन द ज्वार ड्रग डॉट बताले अचस्टन हुआ के ऑंडरनेमर्स बोलेगा अफाल फरसामलिंगन सामलिंगन डीसी एंड पैट्रिक कैंसन है wachten de uitvoerders al meer dan 6 maanden op hun vergoeding, waardoor de dierverlening in gevaar komt en hygiëne in het district onder de druk staat. Mensen, ondernemers kunnen kosten niet blijven dragen. Toen via regering kakeren, hier paisana bereid, onderwijs ke paisana bereid, heb ik ke paisana bereid, de bootwal ke paisana bereid, maar dit is geen nieuw mensen. Dit kennen we allemaal in Suriname, dat mensen jaren niks hebben gehad, dit raar een onderwijs kipijzer gaan achterstaan. Hoe ondernemers kunnen kosten niet blijven dragen. Hier wordt de samenwerking met de minister veel ophaal. Valt onder directoraat van openbare groen en afvalbeheer. Or ken het een kensenhuis willen regelmatig overleggen. Is de minister van openbare werken. Zee. Hij gaf aan dat de volgende beschikbare informatie. Administratieve voorbereidingen. Grote dingen zijn afgerond. En dat de uiteindelijk betaling afhankelijk zijn van de beschikbaarheid van de financiële middelen. Dat kan je zeggen. Beer bole administratie. Bole administratie. Hij zei een miloke en de koopkrachtversterking. Kan je zeggen, paar heb ik bole administratie. Dan doen jullie toch je werk niet goed. De administratie achterstaan, Bart. Dan zijn jullie niet op tijd met jullie werk. Jullie moeten je lang gewoon goed draaien, mensen. Mensen moeten op tijd betaald worden. Zoals de boothouder, schoolmensen, leerkrachten en nu de ophaaldiensten. Ik traag een ambtenaar de zwaam een kontje krijgen om herhaling van de problemen te voorkomen. Werkt de DC? Structurele oplossing, mensen. Bolle he, ihega. Broekopondo medusto. Jahape, para medusto. Jahapare. Lok paisa na paise. Hier bij jou, maar Ronnie Brunswijk, Kabole regering heeft geen belangstellingen voor haar eigen begroting. Ronnie, je kunt je bolet apertje bolet bij jou. Ronnie bolet, hega, bolet vandaag, bolet gebellig over de situatie dat de Nationale Assemblee anderhalf uur laat ik eil. Of bolet hega, je eibok karel, dan bolet in plaats van 10 uur, 12 bij je surub heil. Of hamelijke VP, je bolet 12 bij je en 11 bij je afspraak, vraag me af, zitten jullie allemaal in de DNA te liggen daar? Zitten jullie te liegen daar, mensen? De ene voorzitter van de DNA die zegt dat er 10 uur afspraak was. En de vicepresident die zegt 11 uur hadden we afspraak. Maar dat begon om 12 uur. Dus hoe dan ook, of het 10 uur is of 11 uur, u bent gewoon te laat. De voorzitter schoof zijn kritische kanttekenen beslist niet onder de stoelen of banken. Brunswijk bolle hij kijkt er maar mee. Bolle eigen begroting, hij vindt het een kwalijke zaak dat op dergelijke wijze wordt omgegaan met het parlement. Op de Brunswijk beklemtonen dat deze kwestie absoluut geen ongeplande situatie betreft, maar de materialen van zwaarwichtige ardimanden van tevoren is besproken. Toen Brunswijk ik erbaren ben, maar ja, hoe aap het matjaai ze. En dan geef ik hem groot gelijk, mensen. Mensen moeten ze werk goed gewoon doen. Abouan Kabole, degene die het gat hebben gegraven, klagen vandaag. Wang, bij jou, weken, bolle, holowat, lopen, ik hoedle, bolle, ze klakkeren van het heugen, hoestraat, geholwen, baradin, ze kodelen, bij jou. Ah, 2000, zoveel, ze kan ik ketra, desemloke, chichak, leder, oeie. Oeibolle, als wij geld lenen om oude schulden te lossen, waar is dan de economische productie die ervoor zorgt dat we in de toekomst minder hoeven te betalen, werd vandaag per voorgehouden door de VHP-assembleelid Gangarai Wang in de Nationale Assemblee. Vandaag is het hoogste college van de staat een aanvang gemaakt. Begroting kebare mee, behandeling kebare mee. Zo, je doet een begroting bare me, behoed jarab deko. Buitenlandse zaken, ke minister ke he, bhaiya. Hamloke oud voorzitter van de DNA. Aur wo hega, man is van B. Ap wo hega minister van buitenlandse zaken ke. Ap wo hoeka bole. Bole 51.000 ambtenaren.
के बोले हम लोग पैसा ना भरेला, बोले एने फेफ तक दैसे आदमी के हम लोग पर्सोल के आदमी के हम लोग पैसा भरेला, पता ना उस आमतना रहे कि ना, मैं बोले एने फेफ तक दैसे आदमी के बोले हम लोग पैसा भरेला आमतरान अपराध, तब वो उस के आदमी से राशि कलप ना हो भैया अब तय ना रहे हैं तो का कोप क्राफर्ट स्टेरकिंग के पैसा ना भरा है, अब हाल के पैसा ना भरा है, स्कूल के एक्स्ट्रा जो सामान कमाई से ना भरा है, तो Het ene feit dat duizend wel pijsa bara he, en amtenaren ke dat maakt de minister binnenlandse zaken Marinus van B bekend volgens de bewindsman is er huidige situatie. Bariesens is scheef gegroeid en zijn structurele maatregelen noodzakelijk om orde op zaken te stellen. Ja, we betalen je he. Ik er waren discussie bij hebben, 2000 zogenoemde spookambtenaren, hega John Kabik kampen naar we, doe hij jaar en mieke pijsa bara he. En personen van wie de aanwezigheid en werkzaamheden nader onderzocht moeten worden. Daarbij gaf hij aan dat de overheid niet langer alleen spreekt. Die 51.000 ambtenaren he, maar over circa 51.000 personen die door de staat worden betaald als ambtenaar. Ik spreek niet meer over 51.000 ambtenaren, maar over 51.000 mensen die door de overheid worden betaald als ambtenaar. Al dus de minister, ook wel een verschil tussen personeelbestanden en dienstverlenging. De ego screen corona bij kon admin awe kampe, kon admin na awe he. Omscholing en herplaatsing. De regering werkt volgens de minister aan een traject om overtollig personeel om te scholen en waar mogelijk te begeleiden. Tot dus toe, kap hamar de swa sudhari bhaiya, sudhar jao, sudhar jao, sudhar jao, padal padal admi hai, maar als u ziet namelijk hun ontwikkeling, namelijk in een land hoe je bepaalde dingen moet aanpakken, dan laat het de wensen over mensen. Laten we daar zeker erover nadenken. Hoe gaan wij ons land namelijk vooruitbrengen? Ik hoor van ogen uit straten op Bari Bari Holla. Oh ja, het is een troebele spiegel geworden van het land. Een spiegel waarin onze rechtsstaat, onze bestuur, internationale financiering, uiteindelijk ook het vertrouwen van de burger samenkomen. We willen iedere partij lijkt namelijk gelijk te hebben en toch verliest iedereen. Of beter gezegd, de samenleving, die verliest mensen. Orbole Hega, een perspectief heeft bij Italië een sterk punt. Een overheid kan die selectief bepalen welke rechtelijke uitspraken zij wel en niet uitvoert. Anders wordt de rechtsstaat uitgehold, mensen. Ja, Pawi Rejo ka bole hai bhaiya, bole financiële situatie, bole bahut uitdaging hamare desh mein ba, ye bhi DNA hai ga, aur bole hum log ki financiële situatie jo hai ga, financiële behoefte jo hai ga overheid ke, bole op het voorgestelde schaalskuldplan zei dat de NPR fractieleider Gerald Pawiro je zo maar ke radioprogramma pego bolise bole hega bole verkeerd Surinaamse financieel in een uitdagende situatie. Double DNA is gisteren in openbare vergadering bijeengekomen voor de behandeling van het onderwerp tot vaststelling van de staatsbegroting 2026 ke, ke voorzitter John he Gerald Pawirejo ke ou he VP mensen, en hij is er mo kinka systeem, maar het systeem wordt het niet letterlijk kinky mensen, dat hebben wij niet gezien. Madura bhaiya, Nicolas Madura ke Amerika